ডিরেক্টর ফেলমাই তার মিউজিক আছে মা দিয়ে কামা বিশির তো ভালো আঁকার কাতার কয়েছে মিউজিক কার দিয়ে আলাম বা বেলেগা সালা সিটা তো কাহু মাক তো কাতুর আপনি কারক ফালি দিয়ে মা গাছে মিউজিক এনে বা ভালো আঁকার কাতার না মিউজিক ফেল নিয়ে গা মিউজিক ত্রিশটি গা মিউজিক কুন্তি লস না মা মিউজিক একুশ মা ফুলাং হিতু নে সাইডে হিতো না সা আবি ফুলাং হিতি তো ফোন গাছতে নবি আবি স্কুল পাবি ফোন রোনা তার বে মিউজিক ফুলাং ফুলাং হিতি নি তো ফোন গাছতে না এবার অগরে তা গাছ ফালি রোনা ফালি এনজয় সে লুক ফালি দে কাহিনি ফিয়ার সালা কারে ফিয়ার সালা ফিয়ার সালু সি বে ক্রিম সৌনিয়া ইনমো সিটা তাং কারিক মারফিনি কার গা এজেলি বারে তো নিয়ে কারি এমানিয়া ডবেন এ হে এমানিয়া ডবেন মশানি সাউনিয়া ডবেন আ হাই তামানে ও ভিন সিরো তো কাহিনি কমেন্টারি মশলায়ন হান্তাম তুর মাইতা গাছান মুজিকার রুয়ারি তো না মুজিকার রুয়া ফুঁ ওকে মাম আবি তুই আমার পেন রেত বা বেলে গা কলেগা সফরে মিউজিক দুন ও হলো সব স্কুল পাবলু আতি ওকে মিউজিকার রুয়া মিউজিক আবি তুই আমা আরে পেন রে নমস মিউজিক ফিয়ার সালা ওকে নেবে ওভিনতি সিরো তো মাইতা তো কোম্পানিয়া বা মিউজিক রুয়া একুশ নিয়ান মিউজিক প্রিমিয়ারু আরে পেন রে হুসি আর্টিস্ট লেজেন্ডারি বিতু গামা নিয়ান এন্ড দেন মিউজিক এর তাহ ফিয়ার সালা মিউজিক স্পেশাল হিরাক নামে করে যান সফরে হলাদ মিউজিক আর মানে সফরে সফরে হতো রেট মিউজিক